0: berantai. Negara-negara yang bergantung pada pasokan bahan bakar dari jalur vital tersebut, termasuk Bangladesh, merasakan hantaman telak pada sektor energi mereka. Informasinya sekaligus mengakhiri CNN Indonesia Business hari ini. Saya Yudi Yudawan, terima kasih dan sampai jumpa. Situasi ini semakin memperparah krisis energi di Bangladesh yang diperburuk oleh gangguan berkepanjangan pada salah satu dari dua unit penyimpanan dan regasifikasi terapung FSRU milik negara tersebut. Krisis ini tidak hanya memicu pemadaman listrik di rumah tangga, tetapi juga melumpuhkan sektor industri. Di kawasan industri Safar, sebelah utara ibu kota Dhaka, pabrik tekstil 4A Yarn Dyeing mempekerjakan hampir 7.500 buruh. Di saat banyak pabrik terpaksa mengurangi operasional, menunda pesanan, hingga melakukan pemutusan hubungan kerja, pabrik bersertifikasi hijau ini justru mampu bertahan.
1: Normally, যে এক্সপেন্ডিচার আমরা করি এই জ্বালানি কেন্দ্রিক সেইখান থেকে স্টেটওয়ে আমার প্রায় 45 থেকে 50 লাখ টাকা ইন এ মান্থ এক্সপেন্ডিচার বেড়ে গেছে বিকজ আমি তো আই ক্যানট স্টপ বিকজ আই হ্যাভ সাম কমিটমেন্ট আমার কিছু ডেলিভারি পয়েন্ট আছে আমার কিছু আছে সো কনসিডারিং অল দিস থিং হোয়াট হ্যাপেন্ড আমার যখন গ্যাস ছিল না আমি ডিজেলে চালিয়েছি যখন গ্যাস এসছে তখন আমি ডিজেল চালাচ্ছি না But ultimately, the dent, our financial dent, that is approximately 45 to 50 lakhs taka per month. So that has a cost. So additional expense, BR per month, shokhomota, ekhon porjonto chaliye jacchi. But in future, jodi eta aro boro akare dharon kore, tokhon definitely it will be a point of concern.
0: 4A Dyeing berhasil meredam dampak krisis berkat investasi cerdas pada energi terbarukan dan genset cadangan. Hampir 40% kebutuhan listrik pabrik ini dipasok oleh energi surya. Pada Kamis 17 September, seluruh unit produksi di fasilitas Safar terpantau tetap beroperasi normal di tengah kelangkaan energi nasional. Tidak hanya memasang panel surya, pabrik ini juga mengoperasikan generator berbahan bakar gas. Langkah ini sukses memangkas ketergantungan mereka pada jaringan listrik nasional serta menekan biaya listrik hingga lebih dari separuhnya.
1: এখন পলিসিগতভাবে যদি ওই জিনিসগুলোকে সুন্দরভাবে সাপোর্ট দেয়া যায় there are ways say for example আমি even আমাদের ফ্যাক্টরির ক্ষেত্রে চিন্তা করছি even আমি অনেক দূর এগিয়ে গিয়েছি I hope that within 2-3 months or so we'll have that solution installed in our factory সেটা হচ্ছে আমাদের যদি ডিজেল ফেল করে আমার সোলার ইভেন ফেল করে আমার ন্যাশনাল গ্রিড ফেল করে তারপরও আই উইল হ্যাভ দি ক্যাপাবিলিটি টু রান দি ফ্যাক্টরি কন্টিনিউয়াসলি 4 আওয়ার্স সো দ্যাট কাইন্ড অফ অলরেডি ওই ইয়েগুলো আছে ওয়ার্ল্ডেই আছে যে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ সো আমরা ওই ধরনের চিন্তাভাবনা করছি
0: Ke depan, manajemen berencana memasang sistem penyimpanan baterai berskala industri guna mengantisipasi gangguan pasokan surya. Langkah proaktif yang diambil 4A Yarn Dyeing ini menjadi contoh nyata bagaimana adopsi energi hijau dan mitigasi risiko yang matang mampu menyelamatkan industri dari hantaman krisis global.